সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার, 1433 ভাস্করাব্দর, আহাৰ মাহৰ আজি 31 দিন, 2026 খ্রিস্টাব্দর জুলাই মাহৰ আজি 16 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি শুক্লপক্ষৰ দ্বিতীয় তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:45:14 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:14:19।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের বাবে 1455 নম্বরত ফোন করক।
1: মেশিনত কাপড় রখার আগে চেক করে চা নাই নাকি?
2: পলাওক পলাওক অভ্যাস পলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা করে তেন্তে RBI ওম্বুডসম্যানৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতর্ক হৈ ৰওক।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর বাবে আজই ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগুড়ি।
3: অনুষ্ঠানত এইবার আগবাইছো রঞ্জিতা বৰুৱা আৰু মনোরঞ্জন গগৈৰ কণ্ঠৰ এটি গীত। গীতৰ ৰচনা কীৰ্তি কমল ভূঞাৰ, প্ৰযোজনা দিলীপ কুমাৰ দাসৰ।

আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈকে 12 কোটিরও অধিক লোকক বিনামূলীয়া চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালৰ চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজিয়ে আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাও। বিশদ বিবরণের 1455 নম্বৰত ফোন কৰক।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনৰ বিশ্বস্ত লগৰী।

0: রুফটপ গার্ডেনিং তেনেকে সুবিধাটা পালো, তেনেকে এটা অফার আহিলে বা পালো যে এটা আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটিয়ে এটা মানে প্রশিক্ষণ দিব 45 দিনিয়া, তার থিওরি আর প্র্যাকটিক্যাল দুইটা থাকিব। গতি আমি সেইটো করলো, আমার একটা গ্রুপ আছে লগতে ময়ো করলো, সেইটা রুফটপ গার্ডেনিং বা চতত হওয়া বাগিচার উপর করলে তার মাজতে এটা খুব ভাল, আমি বহুত কথাই জানিব পারিলো। তার মাজত একটা নতুন কথা হল মাইক্রোগ্রিনস, সেইটো খুব ভাল লাগিল আমার।
1: অকমান অকমান বহলাই কব নেকি আমার শ্রোতা সকলেও জানি ভাল পাব?
0: মাইক্রোগ্রিনস মানে যেটা গুটির পৰা প্রথমতে দুটা পাত ওলাই সেইটো কেঁচাকে খাব পাৰি, সেইটো আমি ট্রে থাকে তেনেকুৱা ট্রেড কোকোপিট দি পেলাই সেই গুটিবোর তেনেকে হিচিব লাগিব। হিচিলে যেতিয়া প্রথম 10 দিনের ভিতর যেতিয়া প্রথম দুটা পাত ওলাই সেইটোকে আমি কাটি পেলে আমি কেঁচাকে খাব পাৰো, আর এটো খুব স্বাস্থ্যকর হয়, বেনিফিশিয়াল টু হেলথ। গতিকে আমি এটো আমি এটা এটার উপর কাম করে আছো।
1: মানে কি কি গুটি দিব পারি মাইক্রোগ্রিনসের কারণে?
0: আপনি যে কোনো গুটিয়ে দিব পারে, থি
1: মেথিটো খুব ভাল,
0: মেথিটো খুব ভাল, আর মূলা আর তেনেকে আর বেলেগ সালফা আলফা বিটরুট বিটরুট আর সিয়া সিডসও দিব পারে, হরিয়সর এনেকে লোকাল গুটি যে আছে হরিয়সর সব সব দিব পারে, সবই তো খাব পারি, আমি তো খাও। কিন্তু যদি কেঁচা
1: আমি যদি মহু যে খাও
0: সেবু দিব পারে,
1: মানে দুপতিয়া হওয়ার লগে লগে আমি কাটি আনি
0: কাটি আনি খাব লাগিব,
1: খাব লাগিব, সালাদত দি খাব পারে,
0: সালাদত দি খাব পারে। আর বাচ্চাবুড়ে যেহেতু সর লোক সবজি খাই খুব বেয়া পায়, সিহতর কারণে খুব সুবিধা, সিহতক স্যান্ডউইচ বার্গার এবার দিব পারে, ঠান্ডা দিনত সুপত দি খাব পারে। আর যে বয়সস্থ বা বৃদ্ধ সকল আছে তেওঁলোকে বেশি চুবাব নয়, ধরক তেওঁলোকে খুব উইক, তেওঁলোকক তেতিয়া সেই সুপত দি পেলে খুব পারি।
1: খুব একটা সুন্দর ধারণা নহয় জানো, এই দিকত নিশ্চয় আপনাদের কাম করে আছে?
0: করে আছো আমি, এটা আমি এই বাজারতো এই দিছো, মানুষ অল্প সজাগতাটো দরকার, মানে মানুষখানি এটা নতুন বস্তু তো
1: জানি, নতুন বস্তু হয়, মই এটা জানা নাছিল ধরক আপনি হওয়ার আগলৈকে।
0: গতি আমি আশা করছো আমি এটো মানে আমি সাকসেস হম,
1: হয় নিশ্চয়কৈ
0: লাভ করি,
1: নিশ্চয় নিশ্চয়। বাইদেউ ইতিমধ্যে আপনি জানালে যে আপনি আর্ট এন্ড ক্রাফটর উপরেও আর রুফটপ গার্ডেনিং করে আছে, লগতে তার নতুন একটা বস্তু মাইক্রোগ্রিনস এই বিষয়ে আপনার জানিল, সেই বিষয়ে আপনি কাম করে আছে, আর কিবা করে আছে নাকি?
0: হয় করে আছো বহুত কিবা কিবি, সরসরকে গার্ডেনত মই মানে প্লান্ট স্টাইলিং করে ভাল পাও, সজাই ভাল পাও, প্লান্ট বই অল্প বেলেগ বেলেগ ধরনের সজাই পেলে ভাল পাও, মোর ঘরতো তেনেকে সজাই থৈছো। আর তারপরে মই কোর্স করেছো ফ্লাওয়ার ডেকোরেশন উপর কোর্স করলো, আর তারপরে মই আর একটা নতুন বস্তু করলো পার্ল, মুকুতার খেতে কেনকে করব পারি সেইটোর উপর মই ট্রেনিং এটা ললো বায়োটেক পার্কর পৰা, সেইটো আছিল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অন পার্ল কালচার বলে, সেইটো আমিনগাঁওত আছে গুৱাহাটী বায়োটেক পার্ক আমিনগাঁও, তাতে মই দুদিনিয়া এটা প্রশিক্ষণ লৈছিলোঁ।
1: এই প্রশিক্ষণ সমূহ কোনে অনুষ্ঠিত করে?
0: গভর্নমেন্টের ফলের পৰা থাকে,
1: সরকারের ফলের পৰা। আচ্ছা, এটা আপনি শেহতীয়াকৈ মুকুতার করলে, সেই বিষয়ে আপনি ভাবি আছে নাকি আর কিবা করার?
0: মুকুতাটো করবলে খুব একটা নতুন বস্তু, করব খুব ইচ্ছা আছে, কিন্তু তার কারণে বহুত বেশি মানে খরচও আছে আর দীঘলিয়া, 10 মাহমান লাগে
1: আচ্ছা
0: মুকুতাটো ওলাবলে কারণে। গতি এতিয়া পটককেতো ইমান নোৱাৰিম, কিন্তু শিকি থলো, আর গতি সেইটো করব পাৰিলে খুব ভাল, মানুহ ইতিমধ্যে করেছে, কিন্তু যার মানে মাটি আছে
1: করেছে,
0: করেছে আমার হেৰিত আছে তেখেতে ৰোলেন হাজৰিকা বুলি এজন যিজন নগাঁৱৰ, তেখেতে এইটোতে ওপৰতে বহুত কাম করেছে, আৰু এজন তামুলপুৰত আছে, এই দুজনে আছে আমার অসমৰ এতিয়া কৰি আছে, ভৱিষ্যতে ভাবিছো।
1: নিশ্চয়কৈ নিশ্চয়কৈ বাইদেউ, আপুনি আপনার হস্তকলার বাবে নিশ্চয় বহুতো বঁটা বা সন্মান পুরস্কার আদিও লাভ করেছে, সেই বিষয়ে আমাক অকণমান জনাওকচোন।
0: মই অলপতে এন্টারপ্রেনর অ্যাওয়ার্ড এটা পালো কেভিকের পৰা, কৃষি বিজ্ঞান কেন্দ্রের পৰা, গতিকে সেইটো পাই খুব আনন্দ লাগিল, ভাল লাগিল যে মই যেখিনি কষ্ট করেছো তার বিনিময়ত মই এটো এটা পুরস্কার এটা মোক দিলে বা সন্মান এটা দিলে, সেইটো কারণে মই বিরাট ভাল পাইছো। আর তারপরে সার্টিফিকেটসব পাইছো, বেলেগ বেলেগ যে প্রশিক্ষণবোৰ লওঁ যে তারপর সার্টিফিকেটস পাইছো, সেইখিনি মোৰ ভবিষ্যতে বহুত কামত আহিব
1: নিশ্চয়কৈ। আর বাইদেউ, আপনার দ্বারা অঙ্কিত কোনো ছবি বা ক্রাফ্ট এনেকে অসমৰ বাহিৰলৈও গৈছে নেকি?
0: গৈছে, মই আসলে অসমৰ বাহিৰত মানে লক্ষ্ণৌত এটা হেৰি হৈছিলে, আর্ট এক্সিবিশন হৈছিলে, প্রদর্শনী হৈছিলে, সেইটো অনলাইন অফলাইন দুইটাই হৈছিল, গতিকে যিহেতু মোৰ যাবলৈ অসুবিধা মই অনলাইনে দিছিলোঁ, তাত আমার 104 জন মানে পার্টিসিপেন্টস আসলে, তার ভিতরতে মোর ছবিটো মানে এখন কিতাব উলিয়াইছে, সেইখনত মোর মানে সেইটো ছবিটো আছে,
1: গতিকে মানে সর্বভারতীয় ভিত্তিক
0: ভিত্তিক সেইটো বাহিরতো গৈছে, ইন্টারন্যাশনাল লেভেলতো গৈছে।
1: আচ্ছা,
0: গতিকে তাতে মোর বিষয়বস্তু হল এগারী মানে গর্ভবতী মহিলা, তেখেতে মানে

0: কি বুলি কয় মানে মিলি মতনে কথাটো পাতে
1: আলোচনা কৰিছে
0: ইতিমধ্যে হল তো মানে চন্দ্ৰ সদাগৰ
1: ইভাগে হল হাখে ৰজা
0: হাখে ৰজা এতিয়া মানে তেতিয়া তেওঁ কি বুলি কয়
1: হাকে ৰজাই কয়
0: অ' কন্যা

0: মানে হাতা করে কয়ে যে সান্দ হাতা করে কইছিল হাখে রজা
1: আজ এটা আপনার কন্যা মই চালু
0: আৰু মোৰ দৰাও দেখুৱালো আৰু আপনার কন্যার মই যেটো গুণ
1: যেটো গুণ আগত দেখিলো গতিকে মই খুব ভাল গুণ দেখাবলো
0: গতিকে মোৰ লৰা লগত সুন্দৰ মিল
1: সুন্দৰ মিলিব এই যদি আপনার
0: মনে চিতে হয়
1: গতিকে
0: মোৰ এই লৰাটোতে ছোৱালীটো আপনার বিবাহ দিব লাগে
1: এতিয়া মানে কি বুলি কয় মই হাতা করে
0: এই কওঁ শুনা
1: এ এত হুনি হাখে রজা আ

0: হতাগরে কথাটো কয় হাখে রাজাক
1: হাখে রাজাক কইছি
0: আরে মোর মুক্তেশ্বরী ঘাটত
1: আপনার
0: কি বলে কয়
1: শুনা।

0: তেতিয়া কি কলে মই সৈন্যৰ আগত যাই
1: এতিয়া
0: মানে কি কয় মানে লেঙাই তেতিয়া কয়
1: কি বুলি কয়
0: অ জয় ধৰে বলে ৰজা আনি চিন্তিবা

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু বীরটার জিখা কেথানা বাংলি বন্টি টিমুপি কেদামতং নিংকান ফলং স্টেট আলং কচিংথুর আকলাম কিম্পন বমলুপুসি চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি আসাম এসেম্বলি আহেম লং পচেতাক বনলো পাতুমি এসেম্বলি সেশন নি নরকেপ আনি হং চাতাই আলং বাজেট আপথাকলাম থামা কেদু আলং চতং দুমসি চিফ মিনিষ্টার লসোয়ালাম থে পার্নু পনলো দিহি নানাত আরপু কেদ মিনিষ্টার জয়ন্ত মল্ল বড়ুয়া এসেম্বলি হং চাতাই আলং কাপেকলাং পন দিহি না নিকান বাজেট কে কাদু কবিয়া ফান্তা পাফু পনলো লাপেন পচতাং পনলো পু নিজিলো বাংসা বাজেট সি আত্মনির্ভর আসাম কে কিম্পন আং আং সালাম পনপু আলাংলি আকেং আলং কাচার জাপ কনস্টিটুয়েন্সি কিসেং পন কাচিপাতি আলং কে দুদুঞ্জি আফান কাদু কবি এমএলএ আতুম ফান্তা চফা পনলো কেবাংজি আর্নি আলং স্টেট আলং তিন কনস্টিটুয়েন্সি আলং তাবুটি লাং অক ইংলং অক বেন্ডাং লক কে দো আন কেনাং সট আহরমু কাপিচুন কাপিচন পন আহিন মেথাং মেথাং আলং কে দু এট জি আফান সি ওয়ারসাই গেডিং পন আফান এমএলএ আতুম ফান পিনখাত পনলো স্টেট আলং আবেনাই তাপ ফাই ফোকেপ এসেম্বলি কনস্টিটুয়েন্সি আলং চুলাং কাপেচন পন কাপাংচেং কে ইসি আপর আলামপু পার্নুপন সি আলংলি চিফ মিনিষ্টার বাজালি আলং চুলাং কাপেচন পন আহিন কেডেং পন আকেং কাম কে নিং কেথেকলং আলামলুপু নিংজি লাপুজন কাপাংচেং পন আসাই আফান সরকার আজাদ

hin pen ta akera pidun ji puta alang leaning jelo la pen state along kaching thur ka chat apan mangpon si aprang si satellite city ke kim ponji alam theta alang li ka pachatak pon alam the along pachatak pon lo assembly ahem budget alam thama along ke damtang ni thom along kachari opposition pen bang thok kepra pho emelia tum chatong dun det aphi dihin minister janta mallo borua ke thak dun along kapachini indian reserve bank ang thek ateng assam det ang bong kaching thur ke chat nai state lu assam ki budget ka khoros aphai pharuang bong phaner kep kepra pho an pebat pon lu lapen gewang ji ning kan pho along la so khoros ki pharuang bong phansir kep kep an ke bat aphan pathik pon lu pusi alang li borua pachini lu tidalang pai pai chiklo aprangsi aroi angbong local emelia tumpen mei phu deng ponsi ahumtin soka hekkenam asentara phan sarkar ka pathik pon asongja pen isi committee ke seng pon na hukum pi ponlo kechula pen keron ke bakahin arpukido minister kousik roy patumi guwahati along kapido pon state angdeng kachingwai lapen lamthe kachathan ame along la solamthe pachinilo adhar anombor puthot kelang chari pon ekyc puthot lang ponthu sikat long dead pen chiklojan truck mate la anpen ake aya por sangke pon pi abang phuatum alam theta puthot pen langchari pon pen ahok pet ahem tu natum ration card ke longji atowar chingpu ponpu governor lakshman prasad acharya patumi sri sri anuruddha dev sports university dibrugar ahawar industrial bhavan along ke do jungjung asai hemlang humridam lu la pen sabua paniara arong along ke kimbom asai ta lang humri damlo kelang ka humri kang to na phi ka chingwai along university ka charya hin pen governor aphan university pen ka chatong nang ason son ake sungalam thi pachini lo governor hin pen university ke ke masai prap jin pen ka petang ponji aphan pwd ham phanga tum phan hukum pi pon lo governor ka puri dam apor har university vice chancellor dr hirendranath sharma registrar pankaj borthakur hawar কাচিংথুর কমিশনার নন্দিতা বড়ুয়ালা পেন পিডব্লিউডি হামফাঙা তুমতা চেতং দুল গভর্নর আহিন পেন পিনি মনোহারী সাবিরি আলং সাবিরি আখেয়ারা তুম লাপেন কাচারি কাচালি বাংফু বাংফিয়া তুম পেন চিংকি জেথান পনলু আলাংলি কে জুই কেলাং আফান আলহী আহেমতা ইংপু পঞ্জি আলামদু আনার্ল ওপর আলাংলি হাওয়ার শ্রী শ্রেত্র খনিকর আলং দামসি ইংডেং ক্রেহিনী শ্রী জগন্নাথ রথযাত্রা মহা সাবা আলং চিতং দুনসি আর্ডম আর্ডি দুনপো লাপেন কে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল কাপাটু কাছে পাতি কেদামতং আপর আলং কে হাইডুন আর্জেন্টিনা সিনন আদিহুতা আদুনথু আসং আসংসি ফাইনাল আহং চতাই আলং লিদুনল ইউনাইটেড আমেরিকা এটলান্টা স্টেডিয়াম আলং পাতু ভিয়াজো কাপে দুপন কাছে পাতি সেমি ফাইনাল আলং আর্জেন্টিনা ইংল্যান্ড আফান হিনি ইসি আগোল পেন পেরেমসি ফাইনাল আলং লিদুনল কাচিপাটি ফাইনেল কে কেবাংজি জাখং নি ফাইক্রি সিরকেপ আর নি স্পেন লাপেন আর্জেন্টিনা আংবংসি মিয়ামি স্টেডিয়াম আলং পাথুপু কে পাথুকে ইন্ডিয়ান আপরা টেং পেন পরফাই হিনিরা মিনিট থংকে পাহুসি পাংচিং পঞ্জি বিরটা পানসি কাংটনিকলো

কার্বেং ডেং আলং নিলি বন্তি তিমু পি কাদু কবে ফান্ডা কারডং পাজিরসি কার্বেং ডেং পথ ডাং পন্থুল পিনিকে জাখং নিফাই ক্রেট রক থেমান আর্নি কার্বেং ডেং কেবা মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা টগরা ফ কিলো হার্স পেন ফারু টক্সিরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টগরা ট্রক হেনল আদন্ত আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি আর জি সেনাং কে বেগ আ আন ইক উন ই আথে কে কাচিপিন দাক ওফানি কি পুদাম লামথে কেমান কে উন ই আকাম তা উন কে থেক থে আকাম তা থেক পু কানিং জি আফানি কে বেগ বুলো কে চো আহরমু তামে মানি আবাং কে চুচে আকু কে অং ই চুদর দি পুপ বন্তা কে চো আহুত কে আওয়ান আনতা চেপা ইক উন এডেট লাপুসন্তা দু জাত আকাম তা ক্লেম ক্লি আকু কাচিপিন দাক আফানি কি পুদাম লামথে লাসি সারলামথে পুলু কে বেগ আ আন ই গুণ এ পিনিয়া সারলামথে লাপান হেনল লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনি কে থেমানারনি আপৎসি লুনাংদিং আলং লুনবাড়ি মাংদিং পেন আসনসন আলুনজির আরজিক লংপ পিনি লুনবাড়ি মাংদিং আলং পেন আফ্রাং সি আরজিক সেনাং হোমসিরা টকবিপি কিলুন লুনবাড়ি মাংদিং পেন উসু কাপেকান আলুন লাপেন বং উই আলুন

0: Lapana por nang litung, hom sira tak bipi kilun, lun bari mang dengan long pen, lun zir arjulong tanglo, laki akas pading gua hati mahabahu. Karbing deng ke wang medium wave pen meter paru plira kri sira tak berapa poh kilohertz pen, paru truck sira engkara sir kev lapian megahertz pen le paru isira tak berapa truck handlo. Adun tuang deng ram dia perang. Pak kepang ring ahin, ason son akisu lapen labangso akisu pen kacing reji abidi aputak lamji rajek senang kethan ponji laki Dr. Elina Terangpi.
1: Duma ke e oke pranapan henu pu alanthe duma ahoma long ke tok ilitum kaddo kaveta theklong hurlo bonta muniratum nonputa duma mongbom chobom lapen duma saini pen henotsi chobom lang ok pranche pe messenger pulo tangte duma ason an pen che pahelo nanje duma ke mong ke cho lapen kahenot pen ingphor elangjoy inghuarlo e hambia longta ক্যান্সার কে সুলং থে দুমাকে মং আমি হি দুমাকে মং মে আতুমাফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ইদাকচে লাসি হিথি কুলাত মোটর কারিয়ার লো লাপেন মনিত কাচিং লুম আলং দুমা মং মে দেত নাই জে ওসো কাচো পাথে আসার পি মারা তুমাফান দুমা পাচোছে দেত নাই জি লাপেন মং মে দেত নাই জে কেমেসেন আজির পজির পিয়া তুমাফান Duma tirwa vedetsi akeme. Arta ka vedet au somara tumaphan duma pacho lapen pamong longle det nanji. Nenji bi ekta. Ilile duma aphan kecho kali, bonta duma si ephan e kecho. Ilile biri cigarette aphan kangsip kali, biri cigarette si ephan e kangsip. Duma achum aphan le ili me ka pecho kali, bonta duma si ephan me e ka pecho.
2: Ini ilitum kacitan jia putak ke phaga ke sola pena sona sona ke sopen kapachire ji avarsai scientist atum ke thana tenke jon pharo ang bom ke kaita jon thom ke ba ke thoma phak ke chulang ben chika ke ko thino chi ke ang la ben jon thom ke ba ke thom ke sona sona ke sopen ke thi thek thi sidu la ben ka prek thom ke ba ke thoma phak an chol lo ke jor long ke Lasi phaga kisu pena jok aninkan inkan ta ka pangre ngali ya vidat si ke ong Athena aphu kisu wa oke noa phak mate ki thi thek thea phak ka pangre ngke dukru ka kam Lasi ya sona sona phak kisu pen ka chiri la pen kerai dun ji avar sae si ini pini chitan sinang To ante pini ini tum a sona sona kisu chingwai sinang la pen la soas Along ini ko sonsi kerai la pen ka chiri thek jima Lata chingwai nanang Apangsiya kisuke hok kolera Phaga tuna kolera jasimet ke phaga an lapen Alang ki terpen si laso A kolera kisuke long Lapen phag hi Kisu tanga phaga long chingwai long lute Chi undap ulo Apangsiya thekke abang su usi A anta chi chu thekte detpo Akinta chi jorin ebesi Apokang si lapen ki kangta dupo আচি থক লাপেন আপকারে লং বিথে বিথাতা এরসিপো আহুতন কি কাপাসি ই লাপেন আচি থে বাঙন এডেসি থেকলং জি হক কলোরা পেন কে রাই জি কে ভ্যাকসিনেশন পেলাং চলল ট্রক মাতি নার কে আটা হুসি আপ্রাংসি আ ভ্যাকসিন বিজি হা ভেটেনারিয়া ডক্টর লং আনিন কান্টিন তা পিদাম বম লং পো আ আন লাপেন লং আকি নে আকাং থিয়েসি পিনাং জি লাপেন ফাকরয় তা কাই কি তা পাং থি রেব নাং জি Adunthu akisu ke swine pox. Phagatuma pox akisu ta pox akisu. Tanga phag

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনত প্রায় 60 কোটি লোকে 5 লাখ টাকালেক বিনামূল্যা চিকিৎসার অধিকার লাভ করেছে। এতিয়ালৈক 12 কোটিরও অধিক লোকক বিনামূল্যা চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলত দরিদ্র পরিয়ালর চিকিৎসার ব্যয় প্রায় 2 লাখ কোটি টাকা রাহি হয়েছে। আজি আয়ুষ্মান এপ ডাউনলোড করে আয়ুষ্মান কার্ড এখন বনাওক। বিশদ বিবরণের 1455 নম্বরত ফোন করক।
1: মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্টজত আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। নিবেদন কৰিছোঁ এটি বৃন্দগান, ৰচনা তফত জলালীৰ।

0: ষ্টেডিয়ামত যোৱা নিশা অনুষ্ঠিত প্ৰতিযোগিতাৰ দ্বিতীয়খন ছেমি ফাইনেলত আৰ্জেণ্টিনাই ইংলেণ্ডক 2-1 গলত পৰাস্ত কৰে। প্ৰথমাৰ্ধ গোলবিহীনভাৱে সমাপ্ত হোৱাৰ খেলখনৰ 55 মিনিটত ইংলেণ্ডৰ হৈ এণ্টনি গৰ্ডনে প্ৰথম তথা একমাত্ৰ গলটো দিয়ে। বাতৰি শেষ কৰাৰ পূৰ্বে প্ৰধান বাতৰিসমূহ পুনৰ এবাৰ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে দেশত চলিবলগীয়া প্ৰথমখন হাইড্ৰজেন ৰেলৰ কাইলৈ জিন ৰেল ষ্টেচনৰ পৰা শুভাৰম্ভ কৰিব। ৰাষ্ট্ৰপতি শ্ৰীমতী দ্ৰৌপদী মুৰ্মু, উপৰাষ্ট্ৰপতি চি পি ৰাধাকৃষ্ণন আৰু প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে জগন্নাথ ৰথযাত্ৰা উপলক্ষে দেশ বিদেশৰ জনসাধাৰণলৈ শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে। আজি আৰম্ভ হোৱা ৰথযাত্ৰাত পদপিষ্ট হৈ বহুকেইজন লোক আহত হৈছে। আৰু ফিফা বিশ্বকাপ ফুটবল প্ৰতিযোগিতাৰ যোৱাবাৰৰ বিজয়ী আৰ্জেণ্টিনাই ফাইনেলত প্ৰৱেশ কৰিছে। আমাৰ এতিয়াৰ বাতৰি ইমানতে অন্ত পৰিল। পৰৱৰ্তী মুখ্য বাতৰি নিশা 8 বজাত শুনিবলৈ পাব।
1: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু নিবেদন কৰিছো সংস্কৃত কথিকাৰ অনুষ্ঠান। আজিৰ অনুষ্ঠানত শুনক ডক্টৰ ৰুণিমা শৰ্মাৰ সংস্কৃত কথিকা ভাস্কৰ চৰিত কাব্যস্য বৈশিষ্ট্যম।
2: ভাস্কৰ চৰিতম ইতি সংস্কৃত ভাষায়াম বিৰচিতম ঐতিহাসিকম কাব্যম। কাব্যস্য রচয়িতা কুমার ভাস্কর বর্মা সংস্কৃত পুরাতনাধ্যয়ন বিশ্ববিদ্যালয়স্য প্রতিস্থাপক কুলপতিবর্য বিবিধ শাস্ত্র নিষ্ণাত বিদ্যুৎবরেণ্য ডক্টর দীপক কুমার শর্মা। সমুল্লেখনীয় ইয়ৎ কাব্যমিদম চতুর্িংশত্যধিক দ্বিসহস্রাব্দে 2024 সাহিত্য একাডেমী পুরস্কারেণ সম্মানিত আসিত। আনন্দস্য গৌরবস্য চ বিষয়ো ইয়ৎ অস্য মহাভাগস্য অসম বাংমঞ্জরী ইতি গ্রন্থো অষ্টাদশাধিক দ্বিসহস্রতমে বর্ষে 2018 সংস্কৃত ভাষায়াম অনুবাদ শাখায়াম সাহিত্য একাডেমী ইতি পুরস্কারেণ সমলঙ্কৃত আসিত। এবং সাহিত্যক্ষেত্রে বারদ্বয়ম সর্বস্ব সম্মানেন বিভূষণম অসমবাসীনাং কৃতে নূনমেব যশস্য বিষয়ঃ। কাব্যস্য সর্বে শ্লোকাঃ সংস্কৃত সাহিত্যস্য অতীব জনপ্রিয়া নুস্তুপ ছন্দসা বিরচিতাঃ। কাব্যে অস্মিন 22-অধিক দ্বিশত সংখ্যকাঃ শ্লোকাঃ সন্তি। খ্রিস্টীয় সপ্তম শতিকায়াঃ প্রাচীন কামরূপস্য প্রজ্জ্বল ভাস্কর নিভস্য বিদুষাং পৃষ্ঠপোষকস্য ভৌমকুল ললামভূতস্য কুমার ভাস্কর বর্মণঃ জীবন পরিক্রমাম আশ্রিত্য কাব্যমিদম বিরচিতম ভবতি। কাব্যস্য বিষয়বস্তুনঃ বর্ণন পরিক্রমায়াম পৃষ্ঠভূমিরূপেণ নৈকে বিষয়াঃ কাব্যিকসৌষ্ঠবেন চিত্রিয়ন্তে। প্রনিধানীয়ং ইয়ৎ কবিন প্রসঙ্গানুসারম প্রাচীন কামরূপস্য তথৈব অসমরাজ্যস্য ভৌগোলিকস্থিতিঃ প্রাকৃতিকসৌন্দর্যম ব্রহ্মপুত্র নদস্য উদ্ভবঃ বঙ্গোপসাগরং প্রতি যাত্রা রাজ্যস্য নাম্নাম তাৎপর্যম প্রাগৈতিহাসিক নৃপতীনাং তথৈব ঐতিহাসিক নৃপতীনাম বর্ণনম ভৌমকুলস্য উদ্ভবঃ কুমার ভাস্কর বর্মণঃ শাসনকালঃ রাজ্ঞঃ বিদ্যানুরাগঃ কনৌজাধিপতিনা হর্ষবর্ধনেন মিত্রতা গৌরং প্রতি যুদ্ধযাত্রা সৈনিক সৌগতিকস্য হিউয়েনসাং ইত্যস্য কামরূপাগমনম ইত্যাদয়ঃ বিষয়াঃ কাব্যিকরীত্যা সমুপস্থাপিতাঃ। অনুপম কাব্যিক সৌন্দর্যেন সমৃদ্ধম কাব্যমিদম বহুবি বৈশিষ্ট্যে সমলঙ্কৃতম। সমাপ্তিকামো মঙ্গলম আচরেত ইতি ভারতীয় পরম্পরাম আশ্রিত্য তথৈব সংস্কৃতালঙ্কার শাস্ত্রাণাম নির্দেশং বা অনুসৃত্য কাব্যমিদম মঙ্গলাচরণাত্মক শ্লোকেন প্রারভতে। অসমস্য জনজীবনস্য তথৈব সভ্যতা সংস্কৃত্যাদীনাম জীবিত স্বরূপস্য ব্রহ্মপুত্র নদস্য সংকীর্তনেন কাব্যমিদম প্রারভতে। ততঃ ব্রহ্মপুত্রস্য পরমপূতে জলে স্নানতর্পণাদীনাম ফলম বর্ণিতম। ব্রহ্মপুত্রস্য বঙ্গোপসাগরং প্রতি বৈচিত্র্যপূর্ণা যাত্রা কথিতা। সমুল্লেখনীয় ইয়ৎ কবিনা ব্রহ্মপুত্রস্য উপনদ্যঃ

0: ঐতিহাসিকত্বম বিদ্যতে ইয়াত কুমাৰ ভাস্কর বর্মণঃ লিপিদ্বয় সম্মতং তথৈব অপরৈ তথ্য স্বীকৃতম আস্তি। পরিশেষে বক্তুম শক্যতে ইয়াত ভাস্কর চরিতম প্রকৃষ্ট কাব্যসৌষ্ঠবী সম্পৃক্তম সুখপাঠ্যম ঐতিহাসিকম কাব্যম ইতি সম।
1: ভাস্কর চরিত কাব্যস্য বৈশিষ্ট্যম ডক্টর রুনিমা শর্মার সংস্কৃত কথিকাটি শুনিলে। সংস্কৃত কথিকার অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল।
2: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া ফিফা বিশ্বকাপ 2026 বতৰা দিল্লী কেন্দ্ৰৰ পৰা ৰিলে কৰি শুনোৱা হ'ব।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথাটো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: কি হয়
1: হেৰ নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোৱা মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকলো বিনামূলীয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আমাৰ অনুষ্ঠান প্ৰচাৰিত হৈছে মিডিয়াম ৱেভৰ 411.5 মিটাৰত 729 কিলোহাৰ্টজত আৰু এফ এম বেণ্ডৰ 101.6 মেগাহাৰ্টজত লগতে আমাৰ অনুষ্ঠানসমূহ সমান্তৰালভাৱে প্ৰচাৰিত হৈ আছে নিউজ অন এআইআৰ মোবাইল

0: যেটা তাত যথেষ্ট হয়ে যায়, যেটা বানপানী হয় কিয় উলাই আহে, উলাই আহে একটা বিশাল পানির পরিবেশের মাজত সুমাই যায়, সেটা ধারণা করা হয়। আর একটা কথা, এই যে আমি যদি কথা কই আছো, ইয়াত আসলে প্রত্যেকটা বিষয়তে আমার গবেষণার বড় প্রয়োজন আছে। আমি আজি কই আছো আমার যে ধারণা, আমার যে অভিজ্ঞতা বা আমার যে পুঁথিগত বিদ্যা, সেই সকলকে সামরি আমি কই আছো, কিন্তু আমি এইটাও অনুভব করো যে ইয়াত বহুত ডর রিসার্চ গেপ আছে। বানপানী তার প্রাবল্যতা কি হব লাগে, কাজিরঙা বা অন্যান্য অভয়ারণ্য কোন প্রজাতি বা কোন কেনে ধরনের উদ্ভিদ ইয়ার কেনে ধরনের সহায় বা অসুবিধার সৃষ্টি করেছে, তার কিন্তু গবেষণার প্রয়োজন আছে। আর যিকোনো আপনার পরিচালনা বা ম্যানেজমেন্ট গবেষণার উপর প্রতিষ্ঠিত যদি নহয়, তাহলে সেই ম্যানেজমেন্ট খুব দীর্ঘদিন ধরে সঠিক বলে কব নি, স্থায়ী নহয়। গতি আমার গবেষণার প্রয়োজন আছে। আমি ভাবো যে বানপানীর অভয়ারণ্য বা অন্যান্য প্রজাতির উপর কেনে ধরনের প্রভাব, লং টার্ম প্রভাব কেনকা, শর্ট টার্ম প্রভাব কেনকা, তার উপর মনে ভাবো একটা গবেষণার আমার যে বিশ্ববিদ্যালয় আছে তেখেতসকলে নিশ্চয়ই এই ক্ষেত্রে আগভাগ লোক পারে, আর বন বিভাগ আছে পরিচালনার ক্ষেত্রে, এই দুইটার মধ্যে যেটা একটা সমন্বয় হব, তাহলে আমার সঠিক দিকত আমার অভয়ারণ্য বা রাষ্ট্রীয় উদ্যান পরিচালনা হব।
1: হয়, এটা উদ্ভিদের ক্ষেত্রে আরো কেনকা ধরনের লাভালাভ হয়?
2: ইয়াতে আমি অকমান চাবলগা আছে যে সব উদ্ভিদ বানপানীর কারণে বেয়া হব নয়, মানে বানপানীয় সব উদ্ভিদক বেয়া করব নহব পারে, বহুখিনি লাভান্বিত হয়, কিছুমানে লাভান্বিত নহব পারে। এটা ডিপেন্ড করে স্পিসিসের উপর, যে যদি আপনি চাই আমার বন্য প্রাণীর উপর, কিছু যা গছর উপর থাকা স্পেসিস বিলাকে বান্দর হল ইয়া হলো বান্দর ইয়া আপনার লঙ্গুর বিলাক হল, তেওঁলোকৰ ইম্প্যাক্ট কম হয় কম্পেয়ার টু যা মাটির থাকা যা হয়। আর হয় কাজিরঙ্গা এটা দেখা পাওয়া গেছে যে যেটা ফ্লাড হয় বহুতখিনি যে বন্য প্রাণী বিলাক কার্বিআংলঙের ফলে মুভ করে, যেটা মুভ করার সময় তাতে ন্যাশনাল হাইওয়ে 37 যেটা আছে তাতে মানে বহুতখিনি রোড কিল বিলাক হব পারে। একটা গবেষণার পর গম পাওয়া গেছে যে আটাইতকৈ বেশি রোড কিল সমান ভাবে আপনি কব নয় যে অকল এইটো উদ্ভিদে মানে বেশিকে এফেক্ট হব, এইটো গ্রুপ অফ এনিমালস বেশিকে এফেক্ট হব, তেনেকে নহয়। এইটো মানে এখানে সারেও কইছে যে আমি আমি এটা লং টার্ম এটা গবেষণা করব লাগিব, কিছুমান আকো বিরাট ধুনিয়াকে খাতুরিব পারে, যেগুলা আমার প্রায় মেমেলস বিলাক স্তনপায়ী প্রাণী বিলাক ধুনিয়াকে খাতুরিব পারে। আর যেনেকে তেও কলে যে এটু এক্সটেন্ট অফ কিমান বেশিকে যদি ফ্লাড আইছে, তেতিয়াতো ডেফিনেটলি তেওঁলোকৰ উপর প্রভাব পড়ব, কিন্তু এটা মডারেট লেভেলত তেওঁলোকে ধুনিয়াকে খাতুরিখিনি যাব পারে, কিন্তু যোৱাৰ পিছত যোনটো হয় যে এতিয়া এটা বেলেগ জায়গাত যেতিয়া তেওঁলোকে মুভ করে, সেইটো সময় তেওঁলোকৰ বহুখিনি কনফ্লিক্টত আহি যাব পারে, যেনেকে রাস্তা যেতিয়া ক্রস করে তেতিয়া রোড কিল হব পারে, ইয়া মানুষের যদি মানুষের বহুল জায়গা যদি সোমাই যায় তাতে কনফ্লিক্ট এটা ক্রিয়েট হব পারে। এই এই বস্তু আছে যে আমি চাব লাগিব যে কোন গ্রুপ অফ প্লান্টস, কোন গ্রুপ অফ এনিমেলস ফ্লাডে বেশিকে এফেক্ট করে, কোন গ্রুপ অফ প্লান্টস আর কোন গ্রুপ অফ জীব জন্তু যত মানে ইমানখিনি প্রভাব নেপেলাব,
0: মানে প্রকৃতির সৃষ্টি গড় মানুষে কোনেও বুঝি নাপায়। এটা আপনি চাও, আপনি যদি এই কথাটো যত শিমলু, শিমলু আমি জানো শিমলু যথেষ্ট ওখ হয় আর শিমলুত ফুল ফুলে, তারপর তুলা হয়, এটা তুলার যথেষ্ট গুটি থাকে, আর যেটা ফাগুন মাহ হয় আমি জানো যে সেইখিনি একদম উড়ি গুছি যায়, উড়ি গুছি গিয়ে বিভিন্ন অঞ্চলত বিস্তারিত হব পারে। তার মানে আপনার মানে যেনেকে কলো ঔটেঙাজোপার বীজর বিস্তারিত হওয়ার প্রক্রিয়া আর শিমলুর বীজর বিস্তারিত হওয়ার প্রক্রিয়া সুকিয়া, এটা আপনার যেটা শিমলুর যদি বহুত অঞ্চলতে বিস্তারিত হয়ে আমার ঘাহনি অঞ্চলত পড়ি যদি শিমলু গজিবলৈ লয়, তেতিয়াহলে আমার এই গোটেই অঞ্চল শিমলুময় হব, তার ঘাঁ না থাকিব। কিন্তু ঈশ্বরে এনে ধরনের সৃষ্টি করে থাকে যে যেতিয়া শিমলুর পুলি হব যদি তার বানপানী হয়ে যায় সিমান বাঁচি থাকিব নয়, তার মানে প্রাকৃতিক ভাবে তাক একটা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে। গতি সেই কারণে বানপানীটা শিমলুর ক্ষেত্রে বহু প্রয়োজন হয়ে পড়ছে। আর আমার শিমলু এটা হয় ইনভেসিভ স্পেসিস হিসাবে গণ্য করা হয় যেটা আমি ঘাঁহনি ম্যানেজমেন্টের কথা চিন্তা করো। গতি তেনে ধরনের কথা হয় যে আর কিছু উদ্ভিদ আছে যেন আজার আজার সেই অঞ্চলতে হয় যত বানপানী হয়, অর্থাৎ পানির মাজতো সেই গছজোপা বাঁচি থাকিব পারে,
2: ভেলকর
0: ভেলকর, কিন্তু আপনার আন কিছু গছ নয় সেবু তাক নহয়ও। এটা যদি শাল গছর কথা কো, যদি আমি হলন গছর কথা কো, বনসুমর কথা কো, তেতিয়া তাত নহয়, গতি প্রাকৃতিক ভাবে তাত গজাই নাই সেই গছজোপা। গতি এই প্রকৃতির যেটা ভারসাম্য বা এইটু সৃষ্টির যেটু বিষয় হয়ে আছে ধুনিয়াক পরিপাটিক সৃষ্টিকর্তাজনে করেছে, সেইখিনিক আমি খালি কিছু কিছু আমি সহায়হে আগবাব লাগে, আমার নিজাববীয়াকে করবলিয়া একু নয়, আর আমার বুজার দরকার, আমি বুঝিব পারিব লাগিব, সেই বুঝিবলে আমি চেষ্টা করবর কারণে আমার

নিজর পলখের গড়া দুটি পার তাই নিজে সংহার করিস, নিজর পলখের গড়া দুটি পার তাই নিজে সংহার করিস, বালির বাঁধত ক্ষত স্বর্ণ জিলিকিতে ব্যভিচার সৃষ্টি করিস।

বান্ধুতা হাজার জনে প্লাবনাত কাঞ্চন গুতলিছে, তোর পারর জনতায় বেজার মনে দুঃখত চকুলো টুকিছে।

0: ইনফেকসিয়াস রোগ যাক যিবিলাক রোগ আছে তার এগারী এটাকে স্পেশালিস্ট লগতে ডায়াবেটিস ইংলিশত কম ডায়াবেটিস রোগের এগারী বিশেষজ্ঞ আজি স্টুডিওত উপস্থিত আছে। আর আজি এই দুটা বিষয়ত আমি কথা পাতিম বিতংক। আপনার যদি কিনা প্রশ্ন আছে আমার দুটি ফোন নম্বর আজি মুকলি করে দিছ, মানে শ্রোতার গেটাতে জানাব খুঁজছো 9435405222। আনটি ফোন নম্বর আছে 0361 266 1876। এই দুটি ফোন নম্বর আপনাদের কল করে আমার মধুমেহ অর্থাৎ ডায়াবেটিস রোগের বিষয়ে সুদিব পারে, লগতে সংক্রমণ যেবিলাক রোগ সেই বিষয়ে আপনাদের আমার পোনপটিয়া প্রশ্ন করব পড়ব, আর ডক্টর রনিম নাথে আপনার প্রশ্নের উত্তর দিব। আপনার স্বাগত জানাইছো স্টুডিওলে ডক্টর, অনলাইন অনুষ্ঠান
1: বহুত বহুত ধন্যবাদ, আর আকাশবাণীর দ্বারা সমূহ শ্রোতালে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছো মোক আজি এই মঞ্চখন দিয়ার বাবে। আর আশা করো আমি যে আজি কথা পাতিম সমূহ শ্রোতার কিবা নহয় কিবা সহায় হব।
0: নিশ্চয়কৈ সুন্দরকৈ আরম্ভ করেছে রেডিওলে আজি এনে আহিছে, স্টুডিওত আপনি বহা নাছিলে বুলি কৈছে যে প্রথমবার বহিছে, কেনেকুৱা অনুভব হৈছে?
1: খুব সুন্দর অনুভব, আর আকাশবাণী অতীজরে পৰা আমাৰ লগত আছে, আর এতিয়া এই আকাশবাণীর আমি এটি অংশ হবলৈ পাই খুব আসলে গৌরব অনুভব করছো আর খুব ভাল লাগিছে আহি পেলে।
0: এনে ইয়ালে আহি ভাল লাগে, কিন্তু আমি যেহেতু বেমারের কথা কম অকন বেয়া লাগে যায় শুনলে লাই লাই থাকে কথাবিল উপায় নাই। অতি গুরুত্বপূর্ণ বিষয় আর একটা গুরুত্বপূর্ণ দুটা বিভাগ আপনি চাই আছে মধুমেহ, কারণ ডায়াবেটিস রোগ বলে কলে ভারতক তার এখন ক্যাপিটেল বলে কোয়া হয় বিশ্বর ভিতরে, ডায়াবেটিস ক্যাপিটেল বলে কয় ভারতক, অতি গুরুত্বপূর্ণ। হে আমি আপনার বিচারিছো, কারণ মানুষের জানেও নেজানেও বহুত এটা ধর পুরনি রোগ মানুষের জানাত, এটা জানা হয়েছে লাহে লাহে, ইয়ার ভয়াবহতার দিকেও জানে, কিন্তু কোরবাত কোরবাত যেন আমি অকনমান যেন তাক এড়াই চলো, একো নহয় হব, অকনমান খাই দিও, এনেকুৱা কথাবিলাক যেবিলাক থাকে ধর সেইবিলাক পাতিবলে অকনমান যদি আপনি আমার শ্রোতাক সজাগ করব পারো সেই বিষয়ে ভাবিছো। এটা ডায়াবেটিস বলে কলে সাধারণত কি বুঝায়?
1: একদম সহজ কথা ভাষাত যদি আমি বুঝাবলে যাম, ডায়াবেটিস হল যেটা আমার ব্লাডত যেটা আমার সুগার বা শর্করা থাকে তার একটা অনিয়ন্ত্রিত একটা লেভেল, আনরেগুলেটেড লেভেল অফ ব্লাড গ্লুকোজ, বা যেটা আমার সায়েন্সে আমাক ধরা মেডিকেল সায়েন্সে আমার একটা লিমিট বান্ধি যে তাতকে বেশি হলে আমি তাক ডায়াবেটিস বলে কম। ইয়ার অর্থ এইটাই যে বডিত আমাক সুগার লাগে, সুগার নলগা নয়, সেই সুগারটো যেটা বডি ইউটিলাইজ করবর ক্ষমতা নোহা হয়ে যায় আর সুগারটা ব্লাডতে থাকি যায়, ই ক্রমান্বয়ে ডায়াবেটিস রোগের রূপ ধারণ করে।
0: এটা ধর ডায়াবেটিসের বিভিন্ন প্রকার থাকিব, ভাগ থাকিব, বয়স অনুযায়ী কথা কিছু থাকে, এই বিষয়ে কোকসুন মানে যে টাইপস অফ ডায়াবেটিসের কথা যদি কম, সকলতে একে ডায়াবেটিস নহয়?
1: সকলতে একে ডায়াবেটিস নহয়, ঠিকই কৈছে। ডায়াবেটিস প্রধানকৈ আমার ভারতবর্ষ আমি দুটা টাইপ আমি চাও, টাইপ ওয়ান আর টাইপ টু, আর ইয়ার বিভিন্ন প্রকারও আছে, টাইপ 1.5 এইবর খুব কম পরিমাণত আমি দেখা পাও পপুলেশন, গোটে সেইখিনি আমি আজি নাপাতো, আমি মেইনলি টাইপ ওয়ান আর টাইপ টুর কথা পাতিম। টাইপ ওয়ানটো হল এটি জেনেটিক কন্ডিশন যত আমার শরীরের যে ইনসুলিন প্রডাকশন হয়, যে প্যানক্রিয়াজের পর ইনসুলিন প্রডাকশন হয়, সেইটো জেনেটিক্যালি তার বিসঙ্গতি থাকে, আর যার ফলত আমার ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। অর্থাৎ ইনসুলিনে কি করে সুগারটো ইউটিলাইজ করে বডিত, ব্লাডৰ পৰা আমাৰ কোষসমূহৰ মাজলৈ সুগাৰটো লৈ যায়, আৰু সেই ইনসুলিনটো যেতিয়া আমাৰ কমি যায় ব্লাডত তেতিয়া আমাৰ টাইপ ওৱান ডায়েবেটিছ হয়, আৰু এইটোত কোনো বেলেগ ফেক্টৰ নাথাকে, এইটো কমপ্লিটলি এটা জেনেটিক ডিছপজিশ্যন হয়। দ্বিতীয়তে টাইপ টু ডায়েবেটিছ, যিটো আমাৰ টাইপ টু বুলি ক'লে আমাৰ কিছুমান ফেক্টৰ থাকে, যেনেকৈ আমাৰ লাইফষ্টাইল ফেক্টৰ থাকে, ডায়েট ফেক্টৰ থাকে, সেইবোৰৰ যেতিয়া আমাৰ ইম্বেলেন্স হয়, যদি আমার সাপোজ থাকলে আমার কার্বোহাইড্রেট বেশি খাই আছো, সুগারটো বেশি খাই আছো, কিন্তু সেই পরিমাণে আমার বডি ইউটিলাইজ করবা নাই, এটা কি হব আমার তাক ব্লাডত জমা হয়ে হয়ে গিয়ে থাকবে, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে এটি আনকন্ট্রোলড হয়ে যাব, যার ফলত আমি এই টাইপ টু ডায়াবেটিস বলি।
0: নিশ্চয় ডক্টর নাথ, আমি এই বিষয়ে বিতর্ক কথা পাতি, আমার আজি ডক্টর অনলাইনের প্রথমগী শ্রোতা আমাক কল করেছে, আপনার স্বাগত জানাইছো, আপনার পরিচয় করে দিব কোনে কৈছে আর কোর পৰা কৈছে। হয় আপনার ডক্টর অনলাইন সাগে আমার সংযোগ হেমন্ত সাবুক ধরা আমার ঘহকে ইঙ্গিত দিছে যে ফোন লাইনটি সাগে কাটি গৈছে, নিশ্চয় তখন আকো চেষ্টা করব। আমি দুই প্রকারের ডায়াবেটিসের কথা আপনি পাতিছিলেন ডক্টর নাথ, টাইপ ওয়ান এন্ড টাইপ টু,
1: টাইপ ওয়ান
0: এন্ড টাইপ টু, হয়। এতিয়া দুটার মধ্যে পার্থক্য কথাটো আপনি কলে, সাধারণতে আমরা শুনে থাকি যে টাইপ টু ডায়াবেটিস এনেকা ধরনের কথা আমি বেশিকে শুনবলে পাও, সেই বিষয়ে অকনমান কোকসুন।
1: টাইপ ওয়ানটো আমি সাধারণত দেখা পাও যেবোৰ ইয়ং পেশেন্টস, ইন দ্য সেকেন্ড ডিকেড অফ লাইফ বুলি ক'লে মানে জন্মৰ দ্বিতীয় দশকটোত 10 বছৰৰ পৰা 20 বছৰৰ ভিতৰত মেইনলি এই বেমাৰবিধ ধৰা পৰে। টাইপ টুটো হ'ল আগতেই আছিলে 40 বছৰৰ ঊৰ্ধত, কিন্তু আজিকালি আমাৰ যিটো লাইফষ্টাইল হ'ল য'ত আমি এক্সাৰচাইজ নকৰোঁ বা আমি খুব ফাষ্ট ফুড খাওঁ, জাংক ফুড খাওঁ, মিঠা বেছি খাওঁ, কল্ড ড্ৰিংকছ খাওঁ, এইবোৰৰ কাৰণে কি হয় এই বেমাৰটো লাহে লাহে 30ৰ পৰা 40ৰ ভিতৰত বেছি প্ৰিডমিনেণ্ট হৈ গৈছে। এতিয়া আগতে যিটো 40-45ৰ পিছত আমি দেখা পাইছিলোঁ, এতিয়া 30-40ত আমি বেছি দেখা পাওঁ। এই ট্ৰেণ্ডটো চেঞ্জ হৈছে মেইনলি আপোনাৰ চিডেণ্টৰী লাইফষ্টাইল যিটো হৈ গ'ল আমাৰ, আৰু দ্বিতীয়তে হৈ গ'ল আপোনাৰ খোৱা অভ্যাসটো, আৰু লগতে আমি এক্সাৰচাইজ নকৰোঁ, সেই বস্তুটোৰ কাৰণে হৈছে। এতিয়া ইয়াৰ লক্ষণসমূহ আমি যদি ক'বলৈ যাওঁ, প্ৰথম কথা হ'ল যে ডায়েবেটিছ হ'লে গাটো খুব দুৰ্বল লাগে, আপোনাৰ ভোক বেছি লাগিব, পিয়াহ বেছি লাগিব, ইউৰিনেশ্যন বেছি হ'ব, মানে আপোনাৰ প্ৰস্ৰাৱ বেছি লাগিব। এইখিনি হ'ল প্ৰধানতে টাইপ টু ডায়েবেটিছৰ লক্ষণ। আৰু টাইপ টু ডায়েবেটিছৰ লগত আপোনাৰ বডিৰ ফেট কনচেনট্ৰেশ্যনটো মানে ফেট পৰিমাণটো বহুত এটি সম্পৰ্ক আছে। অবেচিটি যাক আমি কওঁ, অবেচ মানুহৰ এই ৰোগবিধ হোৱাৰ লক্ষণ বা মানে যিটো টেণ্ডেঞ্চি থাকে, টেণ্ডেঞ্চিটো বেছি
0: আপোনাৰ পৰিচয়টো দিব আৰু ৰেডিঅ' ছেটটো বেছি ওচৰতে আপুনি বহি আছে যেন লাগিছে, অকণমান অটোৰাইট হ'ব, অলপ আঁতৰি আহি প্ৰশ্নটো কৰিব আৰু আপোনাৰ পৰিচয়টো দিয়ক।
2: আমাৰ এই বৰপেটা
0: ডিষ্ট্ৰিক্টৰ
2: পৰিবাৰৰে গণ্ডগোল আছে,
0: হয়, আপোনাৰ প্ৰশ্নটো কি বাৰু, কি জানিব খুজিছে? আচ্ছা, আপোনাৰ পৰিবাৰো আছে বুলি কৈছে, বয়স কিমান অকণমান ক'লে নিশ্চয় ডাক্তৰ নাথে ভালকে উত্তৰ দিব পাৰিব। তেখেতে ৰেডিঅ' ছেটৰ ওচৰতে বহি আছে, হয়
1: বয়সটো 40 বছৰ বুলি ক'লেতো তো টাইপ টুৱে হ'ব চাগে মোষ্ট প্ৰবেবলি। যদি থাইৰয়ডৰ সমস্যাটো কেতিয়াবা ওতঃপ্ৰোতভাৱে জড়িত থাকে ডায়েবেটিছ লগত, কাৰণ এটা মেটাবলিক ডিছঅৰ্ডাৰ হয়, মানে পাচন হয় যিটো আমাৰ সেয়া থাকে, তো তাৰ ইমবেলেঞ্চ হ'লে থাইৰয়ডৰ প্ৰব্লেমো আহিব পাৰে আৰু চুগাৰ প্ৰব্লেম যিহেতু আছে। এতিয়া কি হয়, আমাৰ তেওঁ যিহেতু হৰভোগ বুলি কৈছে আমাৰ ৰুৰেল এৰিয়াৰ পৰে, পেৰিফেৰী বুলি কয়, পেৰিফেৰীত কি হয় যিটো আমাৰ ডায়েবেটিছৰ সজাগতা সেইটো খুব কম। মানুহে ভাবে যে এবাৰ ঔষধ খাই পেলাই কেইদিনমান খালোঁ, খোৱাৰ পিছত কি হ'ব এৰি দিব, মানে ডায়েবেটিছটো ভাল হৈ গ'ল, গতিকে সেইটো কথা নহয়। আচলতে তেওঁ যদি ডক্টৰৰ ওচৰত ট্ৰিটমেণ্ট লৈছে, যদি ডক্টৰে মেডিচিন দিছে, তেওঁক ৰেগুলাৰ চুগাৰটো তেওঁ মনিটৰ কৰক, ফাষ্টিং পিপি আৰু HbA1c বুলি কয় সেই লেভেলটো মনিটৰ কৰক, অপ্টিমেল যিটো মেডিচিন দিব তেওঁক ডক্টৰে ডেফিনেটলি সেই ৰিজাল্টটো চাই পেলাই দিব, সেই মেডিচিনখিনি তেওঁ কণ্টিনিউ কৰক, লগতে ডায়েটটো, কাৰণ ডায়েবেটিছ ৰোগীয়ে সকলো খাব নোৱাৰে আমি সকলোৱে জানো, কিন্তু সেই বস্তুটো ফলো কৰিব লাগিব,
0: খাদ্য তালিকাখন ভালকে,
1: খাদ্য তালিকাখন ভালকে তেওঁ ওচৰত যিজন চিকিৎসক আছে তেওঁ নিশ্চয়কৈ বনাই দিব, সেই তালিকা মতে তেওঁ খাব লাগিব, মেডিচিন খাব লাগিব, আৰু যদি পাৰে এটলিষ্ট দিনত 45 মিনিটছ অকণমান ভাগৰ লগাকে খোজকাঢ়িব লাগিব। খোজকঢ়াৰ মিনিং এইটো নহয় যে আমি লেজাৰলি ৱাক কৰিছোঁ, খুব এটি মানে লেজাৰত ৱাক কৰিছোঁ, লাহে লাহে ৱাক কৰিছোঁ, আপোনাৰ ঘাম সেয়া বাহিৰ হ'ব লাগিব, লগতে আপোনাৰ হাৰ্টবিটটো অলপ ফাষ্ট হ'ব লাগিব,
0: নিশ্চয় আপুনি উত্তৰ পাইছে। আমি এতিয়া আকৌ পুনৰ আমাৰ আলোচনাৰ মাজলৈ আহিছোঁ, যদি ফোন আহে আমি লৈ ল'ম। তেখেত যদি বৰপেটাৰ পৰা কৈছিলে বৰপেটা চিকিৎসা মহাবিদ্যালয় হৈছে, তাত তেখেতে গৈ চিকিৎসা কৰিব পাৰে, তাত বিনামূলীয়াকৈ চিকিৎসা হ'ব, চৰকাৰী হস্পিটেল। ইয়াৰ বাহিৰতো আপুনি যেনেকৈ কৈছে যে গাঁও এৰিয়াৰ অঞ্চলৰ কথা কৈছে, তাত সজাগতা কম, এই বিষয়ে কি কৰিব পৰা যায়? আমি এৱেৰনেছ যিটো জেনেৰেট, আমাৰ উদ্দেশ্য এয়া এই অনুষ্ঠানত মানুহে অধিক সংখ্যকে জানক বা ইয়াক গুৰুত্ব সহকাৰে লওক, ভাবে যে আমি ঔষধ, আপুনি যেনেকৈ কৈছে কিছুদিন ঔষধ খালোঁ ভাল পাই গ'লোঁ বা অলপ আছে এনেকৈ ভাবে মানুহে, বেছি হোৱা নাই, পিছত দেখোঁ যে এই মাৰাত্মক হৈ উঠে। অন্যান্য ধৰক যিবিলাক অংগ প্ৰত্যংগ সেইবিলাকতো বিভিন্ন ধৰণৰ অসুবিধা দেখা দিয়ে, যেনে চকুৰ সমস্যা আহি পৰে বহুত দিনলৈকে থাকে, আমি দেখিছোঁ কিডনিৰো সমস্যা হয়, আপোনাৰ হাৰ্টৰ সমস্যা হ'ব পাৰে, কি কি কমপ্লিকেশ্যনছ কেনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে? তাৰমানে
1: আচলতে ডায়েবেটিছ ৰোগ যেতিয়া আমাৰ ধৰা পৰে, ইয়াৰ এতিয়াও ছ'চিয়েল ষ্টিগমা এটা জড়িত হৈ আছে বুলি মই ভাবোঁ। মানুহে খুব খুলি কথাটো ক'ব নোখোজে বা ক'লে প্ৰথমতে তেওঁলোকে কি কৰে, যেতিয়া ডায়েবেটিছৰ আপোনাৰ দুটা ষ্টেজ আছে, প্ৰি ডায়েবেটিছ আৰু ডায়েবেটিছ। প্ৰি ডায়েবেটিছটো থাকিলে এটলিষ্ট সেইটো ৰিভাৰ্চিবল হয়, যে সেইটো আগৰ অৱস্থাতে ঘূৰাই আনিব পাৰোঁ বডি। যেতিয়া ডায়েবেটিছ হৈ যায় বডিৰ এই ক্ষমতাটো নোহোৱা হৈ যায় যে তেওঁ চুগাৰটো ইউটিলাইজ কৰিব, সেইটো